বিছড়কো বেলেই মা, বিছড়কো বেলেই মাম, ঝংঝঙে বগনে খরে কোলাম, অবত ছোরা কুদনে বোলাম, দিন ভরি খেলদ মলাই নেই ভুল, সাত পরে পছি আমার লাইফ।

0: সাহারা বিচর কবে মা বিচর কবে মা।
1: তিন তারা তিন তীর ছর কে টিকা না হে রাম তীর নর মায়ালু। তিন তারা তিন তীর তিন তারা।